আচ্ছা সাইড হয়েছে খালমেদা কন্ডে পমখ ওলি তো খালমেদা কন্ডে সমন্দর কে ওরতা ডুবে গা দমিনে সমন্দর কে ওরতা ডুবে গা দবাজ খালক বেওফা দি দবাজ খালক বেওফা দি পচাস রান সিজি দিস ইজ কিং বমুন জরলাল ইউ জাহান ওনা জরলাল মিসকাল ডের জো তমনা ওচে ইটস মি সদ অফ ফ্রম করক সদ ফাতা নুরিন ইনি তা ও কিউডর শান্ত ও গুলা লেতা ও ফাতমা ওজির সানিতা সাইর ওজির তা সুমামা তা উমামা তা আসমা গুল তা ও টুল গুল গুল লিছন তা সালামিন আলাইকুম সালাম ইউ জাহান ওনা ওচে ভাই ইউ মিন হান ওজির ফ্রম রজমক ভাই দাদা খানি টেলার তা ও দা বলা কি মা সিস্টার এ ওয়া দেখ তা স্পেশাল সালাম ও দা টা ফাদা ভরতা ডালি ভি জানান মে লাউড আসমানি শো জানান মে লাউড আসমানি শো জবরদস্ত জহান মরনা গুগল।